এফএম ব্যান্ড 102.7 মেগাহার্টজ দিয়ে আকাশবাণী রেইনবো দাই জলন্ধর কেন্দ্র 8:03 হোন যা রে নেই হোনে তো সি সাডে প্রাদেশিক চ্যানেল তো পঞ্জাবী দে ਵਿੱਚ ਖਬਰਾਂ ਸੁਣੋਗੇ।